0: যাই হোক, এমন কোন ঘটনা কি আপনার জীবনে আছে যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বা নিজের পছন্দের দল নিয়ে মারামারি পর্যন্ত করে ফেলেছেন? যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আজকে গল্প করবো, আজকে প্রচুর আড্ডা দিব, কারণ বুঝতেই পারছেন আজকের দিনটা কিন্তু একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনে স্পেশাল পোস্ট কিন্তু চলে গেছে ফেসবুক পেজে। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের প্রোগ্রাম মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আজকেও চলে এসেছি নতুন একটি সকাল শুরু। আমার মনে হচ্ছে ব্রাজিল ভক্তদের দুঃখে আজ আকাশও কান্না করছে, তাই না? মানে আকাশ কিন্তু আজকে মেঘলা, তাই না? তো একটু পরেই নামবে খুব জোরে একটা বৃষ্টি মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আর আমরা ব্রাজিল ভক্তদের খোঁজ খবরও নিব, একটু কি অবস্থা, কেমন চলছে, আর সেই নিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করেছি। সেই পোস্ট দেখতে হলে চলে যেতে হবে ফেসবুক পেজে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাকে কিন্তু পার্সোনালি SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন এবং মজার মজার SMS করতে পারেন, তাই না? এখন যেহেতু একটা খুব ফান মোমেন্ট চলছে ব্রাজিলের একটা ব্যাপার নিয়ে, সো আপনি কিন্তু চাইলেই আপনার প্রতিপক্ষকে একটা খোঁচা মেরে কথা বলতে পারেন, খোঁচা মেরে একটা মেসেজ দিতেই পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো আমি আজকের মর্নিং মাইক শুরু করব, গল্প শুরু করব, আড্ডা শুরু করব, তবে তার আগে একটা ব্রেক নিব, গান শুনব। আর মানে শুরু করার আগে তো একটু মুডটাকে আপ করে দেন হচ্ছে খুব ভাইব নিয়ে তারপর শুরু করতে হবে, তাই না? ঝগড়া করার আগে তো আগে প্রিপারেশন নিয়ে তারপর শুরু করতে হবে, তাই না? সো সেটাই করবো, আমরা গান শুনবো এবং ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।
1: বাইজা বুজা তামা তামা
2: তো জানতো মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি চলে? ওহো লিয়া লিছে রে
3: দিল দিয়া ফিল করেন
4: ঢাকা FM 90.4।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

Morning, Mike. Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও চলে এসেছি, গল্প করছিলাম ব্রাজিল নিয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন যে বাংলাদেশের কোন কোন সেলিব্রিটিরা ব্রাজিল সাপোর্ট করেন? ইতিমধ্যে কিছু কিছু সেলিব্রিটিদের প্রকাশ্যে এসেছে তারা কোন দল সাপোর্ট করে। তার মধ্যে কিন্তু অপু বিশ্বাস, বুবলি এবং পড়শির নাম উঠে এসেছে। তারা কিন্তু ওপেনলি নিজেদের ছবি আপলোড করে এবং ব্রাজিলের জার্সি পরে ছবি আপলোড করে জানিয়ে দিয়েছেন ভক্তদেরকে তারা যে ব্রাজিল সাপোর্ট করেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, যে সেলিব্রিটিদের কাকে আপনারা ফলো করেন বা আপনাদের পছন্দের সেলিব্রিটি কোন দল সাপোর্ট করে সেটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মতবাদ আছে কিনা সেটা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। যাই হোক, আমরা আরো একটি গল্পে চলে যাব, মানে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিব। রবার্তো কার্লোসের যে গোল নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা, 1997 সালের 3 জুন ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি টুর্নামেন্টের ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোসে এমন এক ফ্রি কিক নেন যা পরবর্তীতে ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর গোল হিসেবে পরিচিত হয়ে যায়। প্রায় 35 মিটার দূর থেকে নেওয়া সেই শট প্রথমে দেখে মনে হয়েছিল